0: Gori dengu fingina, fiyanen re dominen, bela dengu fingina, fiyanen re vaiden.
1: Butiar kang arpinguna, padiyo arsia, butiar kang arpinguna, kabaro arsia. বেশি কষ্ট পাইলাম নাই বন্ধু এজা বন্ধু এজা বেশি কষ্ট পাইলাম নাই
0: বাবু সিন্দুরি থেয়ানে গিবে গিডাঙ্গো ফুতা গলাই গুনে গিবে
1: বাবু সিন্দুর নারো নাইনু লেখা দুতু বিটিকে তার লাউরে গনারো নাইনু এজা দুতু
0: মামি কেরং বো মাইকি বুন্দু লেখা নে মামি সামেল বো মাইকি বুন্দু এজা দে মনে জড়ি ফিঙ্গি ফুটা তর নারো
1: মুন্ডু কে

0: ये নিনি দনিনেন পুতার নাই তরবে এ নিনি বালানেন
1: কে সাতড়ি দুতুরে নিলে বইনি নিটিকে তারুলা দুতুরে নিলে তানা
0: গিরগিরদা গিরসিঙ্গি দনেন রে দনিনেন ওয়াইগা ওয়াইসিঙ্গি দনেন রে বালানেন
1: সবসা দিনব বসার দিনগুলা দেলম ভাবারু দিনব
0: দেবেরিনু কুরুঙাকা দেলার ডেঙ্গুবে দেবেরিনু কুরুঙাকা গড়ির ডেঙ্গুবে
1: বেলা বেলি বুধু এ

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি স্ট্রং কেমি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাট সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাট সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাট সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: এবে গেল গ্যাস পিএনজি কনেকশন নেবা আহুরি সহজ। সিকিউরিটি ডিপোজিট করিবার 3টি সরল উপায়। সমুদয় 4,000 টাকা একা সহিত কিংবা 1,000 দিন পর্যন্ত দিন পিছা 5 টাকা, নচেত প্রত্যেক দিন 1 টাকা।
4: অনলাইন রেজিস্ট্রেশন করে প্রথম গ্যাস বিল রে পান্ত 200 টাকা ছাড় ও রেফারেল উপরে ক্যাশব্যাক। আজই কল করন্তু 1800102982।
3: গেল গ্যাস, সহজ কনেকশন, ভরসা যোগ্য গ্যাস।
5: সুরলহরি কার্যক্রমের শেষে দ্বৈত কণ্ঠরে শিল্পী হলে জিতেন্দ্র পট্টনায়ক এবং মধুমিতা মহান্তি। গীত রচনা হরেকৃষ্ণ মিশ্রা।

দিল মাঙ্গে মোর। এই চলচ্চিত্রে শান এবং জয়েশ গান্ধী, সমীরঙ্ক গীত সঙ্গীত হিমেশ রেশমিয়া।

मैंने प्यार क्यों किया। এই চলচ্চিত্রের শিল্পী হলে শান, প্রিয়া, নীরজ এবং সাজনিন। সমীরঙ্ক গীত, সঙ্গীত হিমেশ রেশমিয়া।

0: রাতে টুকি হই থানু জগত নাথ তোপরি ঠাকুর।
1: ওয়াও, বহুত সুন্দর স্যার। আপনি বিধিবদ্ধ ভাবে সঙ্গীত শিক্ষা করেছিলেন?
2: না ম্যাডাম, তো বিধিবদ্ধ ভাবে কোনসি সঙ্গীত শিক্ষা করি নাই, কিংবা কোনসি গুরুম ঠার শিক্ষা লাভ করি নাই। কিন্তু যেতবে আমার সারেগামা মিউজিক্যাল ব্যান্ড সাথে যেতবে আমি সংস্পর্শে আসিলি, সেতবে মোর সিনিয়র ভাই হচ্ছেন আমার অশোক মহান্তি ভাইনা, সুরেশ মহান্তি ভাইনা, তারপরে আমার সাঙ্গ হলে যোগু, চন্মুন, আনন্দ, মুন্না, রাকেশ আর হিমাংশু ভাই, এ সমস্ত সহ যেতবে সংস্পর্শে আসিলি, সে যেতবে গীত গায়ে সেতবে বহুত গাইড করতে, কিন্তু কেউ জায়গার ভুল হল কোটি কন হল সে গাইড করতে, তো সেমতি শিখিলি। তারপরে ইউটিউব রু সমস্ত গীত যেতবে দেখিলি, সব গীত ফলো করে এবং সব প্রকার গীত গাইবা কমফর্টেবল ফিল করে, এবং যেতবে পর্যন্ত গীতর পরফেকশন ন আসি সেতবে পর্যন্ত সেই গীত গায়ে নে, পুরা পরফেক্ট হলে হি গায়ে।
1: এই সারাগামা মিউজিক্যাল কথা কহুতিলে, ইনস্টিটিউশন কথা, তো এটি কেমিতি আপন গঠন কলে, কেমিতি তা সেটা জড়ি হেলে?
2: যেতবে মু 2020 মেসারে নবরঙ্গপুর মু যেতবে শিফট হেলি, সমস্ত সাথে দেখা হলাম, সেতবে মানে আমার যে চুনমুন ভাই আছেন সে কিবোর্ড প্লে করতে, তো সে চিন্তা কলে যে না মু কিবোর্ড প্লে করবি, তো সে আনন্দ যোগু চুনমুন তিনজন সাঙ্গ মিশিকি, তাপরে অশোক মহান্তি ভাইনা, সুরেশ মহান্তি ভাইনা সব মিশি সে গোটে গ্রুপ গঠন করছিলে, যেতবে মু নবরঙ্গপুর আসিলি সেতবে সমস্ত যেতবে দেখা হলো সমস্ত আমার সব নবরঙ্গপুর, তো সব চিন্তা কলু যে গোটে মিউজিক্যাল টিম করিবা বলিকি, তো তারপরঠু চাল ম্যাডাম 2020 মশা পরঠু।
1: এই যে টিমটি গঠন কলে, এই টিম দ্বারা আপন বিভিন্ন স্টেজ শো রে মধ্যে ভাগ নেওয়া আরম্ভ কলে?
2: হ্যাঁ ম্যাডাম, আমি প্রায় আন্ডিভাইডেড কোরাপুট ডিস্ট্রিক্ট।

0: এবে সিএনজি ভরি করন্তু সিধা সঞ্চয়
1: গেল গ্যাস সিএনজি স্টেশন রে সিএনজি ভরন্তু এবং পয়সা আপে আপনক ফিউল ওয়ালেট রু পয়ঠ হই জিবো অটো পাই 10000 টাকা কার ও ছোট জান পাই 15000 টাকা ও বাস তথা বড় জান পাই 20000 টাকা পর্যন্ত লাভ উঠান্তু যাহা কেবল নুয়া সিএনজি গাড়ি কিংবা সিএনজি কিট লগাইলে সীমিত সময় পাই উপলব্ধ
0: অধিক জানিবা পাই কল করন্তু 1800102 9282

0: ইয়া বা সই বাই তাই তাঙ্গি বারে তাঙ্গি জহরা না না তাই শ্যামসুন্দর পূজারে ওড়ে না তলে জলকি পলকি হাল তাকে হরি জানি মানুষ জহরা বানজা
1: জহরা মামা না বাকড়ে জিকেলা ইয়া বা সই বাই মামা মেহনাতি বারতি জহরা আপে
0: হাতি মারো নিজ হাটা কথা ন যে মার নাইতি বিকাশ ইচ্ছি সারে হাতি দে দেশাতি বিকাশ আনে ওড়া রাজ্যতি বিকাশ কে আনে হাতি নিজ মার জলকি পেলকে আনো যে নাইতি এনেকি মার উন্নতি কি নাই এনেকি বিকাশ কে হলে আডি নাই নাইতি বিকাশ হাতি এদে রাজ্যতি বিকাশ আনে রাজ্যতি বিকাশ আসারে দেশাতি বিকাশ আনে বারে জানা কি বারে মানসি কি ইদরণ্ডি বিকাশ ইচ্ছারে উন্নতি হাল তাকে ইদরণ্ডি দরকার মানজামনে ওড়ে মারস্কে সচেতন আনাদি মানে আজিকালি সিনিকিন ই যুগুতা ইচ্ছারে সচেতন আশারে মার ডায়ুডয়া হানাই মা তাণ এনাই মানে এনাই হিলে এনি জিনিস মঞ্জান এনি জিনিস হিলে মা তাণ এনাই অভাব মানে ইয়া হলে বারে তাকে ইচ্ছারে নেহেকি হাল তাকে যে নাটা ভিতরা মার তো পঞ্চায়েত স্তরীয় পঞ্চায়েত রণ্ডে মঞ্জানে বা তো সরপঞ্চ মানে সি গ্রাম সেবকসকে মঞ্জানে সি সাতা কথা এদিন বা মা লোক হলে অশিক্ষিত আহ নাকি যে পুঞ্জালা আডি লাউ গ্রামসভা ওড়ে পল্লীসভা যে মানে গ্রামসভা আম্বিকাণ্ডা হিনে পল্লীসভা আম্বিকাণ্ডা হিনে ইদেণ হলে পুঞ্জান মার সে নিকিনাদি মানে যেতবেলা মার পল্লীসভা আহিনে ইচ্ছি সারে ইদি তো পঞ্চায়েত আনে পঞ্চায়েত স্তরীয় আনে ইদি এচেবেলা তো মার বারে যেতে জানা পঞ্চায়েত এচর গোটা ওয়ার্ড মঞ্জানু এ ওয়ার্ড ভিতরা বারে ওয়ার্ড মেম্বর হানেরি শিক্ষক স্কা হানেরি আশা হানু অঙ্গনবাড়ি হানু যেতে সব মা সরকারি কর্মচারী মঞ্জানরে এবারে হলে গ্রামসভা হাজিনরে এমাটে মঞ্জা যেতে নাই তো মানে লোক আমি নাই তা এনাই আম্বিকাণ্ডা র পাহারি দরকার মঞ্জানে আম্বিকাণ্ডা এইউ দরকার মঞ্জামনু ইচ্ছি সারে মার হাজা গ্রামসভা তা হিনাই মাত্র তানি পূর্বরু নকে পল্লীসভা আনে ই পল্লীসভা আহিনে ইচ্ছি সারে তলিসে নাইউ আমনিটায় রণ্ডে রাজস্ব গ্রাম মঞ্জে রণ্ডে রইনে এ নাই ভিতরা র পল্লীসভা আনে পঞ্চায়েত তরফরু নকে এদিনবা চিঠিপত্র আনে পনের দিন নকেটে এদিনবা তাকি পল্লীসভা আনে যে চিঠি হিনেরি এমাতে ওয়ার্ড মেম্বর রয়েছে মুখ্য রয়েছে এ পল্লীসভা তাকি যে ওয়ার্ড মেম্বর আছে সে এদিনবাতে সভাপতি তো কিনেছি এমাটা মঞ্জা নাই তো মানে আশা আপে অঙ্গনবাড়ি ওড়ে নাই তো ভদ্র ব্যক্তি নাই তো কাজাসি ওয়ার্ড মেম্বর ওড়ে আমি গেটার কি অঠর বর্ষাটে ডায়ু বারো জানা নাই তো ভিতরা আইয়া আপে আমা আপে আবা আপে সে বারো জানা এদিমা উপস্থিত ওড়া নাইতি বিকাশ থাকে নাইতি উন্নতি থাকে মার পল্লীসভাতে এবার যাহা দাবিষ্কে হীন ওড়া নাইতি সমস্যা তিসকে মার বেশালে আডি না
1: সাতা কথা মামা নিনু বেস্তিলে যেতিকি যোজনা আহিনে ইদান ই সর্বপ্রথমে পল্লীসভাতা ইহাল পড়ানে পল্লীসভাতা যুগ ইন্ডিয়া রেভিনিউ ভিলেজ ইঞ্জিনিয়ারিং এদিন আমার হাজানা আশা জিকে হানাই মানে অঙ্গনবাড়ি হানাই মানে এমবাতি এ রেভিনিউ বিদ্যাতি মাস্টার জিকে হানাই মানে অঙ্গনবাড়িতে পুঞ্জানে তানি পাই এ সেন্টার তাকি এন এনি জিনিস লড়া হইনু এ দি এমবা এ পুলিশ সভাতা চড়ো কিনা দি মানে
0: মাস্টার মান বিনে সে
1: হ্যাঁ
0: এবা সে শিক্ষক কি র শিক্ষয়ত্রী মান বিনে সে তানুস কি স্কুল তাকি তাঙ্গে এইউ অসুবিধা হেনে কি পাইকানা ককার পদান্তে অসুবিধা হেনে কি র এনাই কি ইলু তাঙ্গে তাকি অসুবিধা হেনে এদানসকে হিনেরি
1: মামা আর এতা হিয়াল পড়ানে এমবাট এ নাই সারা নাটাতি কাতা নাটাতি ওয়ার্ড মেম্বর ডইনিসি এ ওয়ার্ড মেম্বর ইমার জন কি নাই মানে যদি মার হাজার আড়া সারে নলে নিজে হাঁচি জিকে নে হে হাঁচি সার মার এনা আমার কি অসেবার সেটা লাখো হান রাখি আজিকালে 3500 যোজনা মেড়া হিনে এতা জিকে কিবি কি নাই
0: মেড়া হিনে
1: হুম ইলকা কামা আজিকালে মানে অন্তদয় হচ্ছে অন্তদয় হচ্ছে স্যার অসহায় লোক আমার কি বিধবা ডইনু কি কাহি সুটি মেটি এলে তো এই ভিন্ন কে মঞ্জিন রে এলে তো লোক কি যোজনা মানে নে যে মানা হিপ কিয়া হিন ইলকা এদা এন অন্তদয় গ্রহ যোজনা
0: হ্যাঁ আমনি লোক কি এনাই হিলা ও কি তামগ পাই মুখ্য লোক হিলা এর রান্ডে আয়াড়ইতে কি র বিকলাঙ্গ জিমনা মা এলে তো লোক ডইতে রে এবার কি আতি ইদি মেড়া নিন গাতা হ্যাঁ
1: মেড়া নে তানি তলে ওড়ে ওর মানা যোজনা মানে এদিন বে এনার যে সিজু মানে এদিন পাঁচিক এতামগ 90-5 দিন থাকে এবি 90 দিন থাকে স্যার কিচ্ছে আতিসকে 25-22 হাজার ভিতরে মেড়ানো এদান তাকি কুলি কার্ড যদি আমার মানে স্যার এদান চিকে মার এন কি সব বলে রিনুয়াল খাইটি নাই দরকার
0: ইলাহি পল্লী সভা তাই স্যার ইলাহি আমার কে নাই কাবেলা মান জানে আম নাই নাই তাকে র এ নাই মান জানে

0: পাঁচও তবে চাইতে তাঙ্গে নেহজু হতাতে রাহজু হতাতে তাই ভাই আজকাল বেশি লঞ্জু তো হারনে দে ইলেস কাহলে মার সিনকিন যে হারকা ওয়ার্দা পি ওয়ানে ই পি তাহা মার ককার পদাণে পাঙ্গাতা পিহাপ ওটা বুড়া বুড়ি তিসকে পাঙ্গাতে পিহাই এছে বেল তা বিজারিনে গালি পি ওয়ানে হারকা সাতার কাহা ওড়ই নাদি মানে আমি কানা কামানে তাহা নিসকে মার গুড়গু বাড়গা আসানা হানাদি মানে ওড়ে সাতার কাহানা হানাদি মানে
1: সাত কথা মামা আজিকালি তো কডিগরিস কি লোক উপায়।

0: শ্রোতা ভৌণী এত লা আজির ঘর ঘরণী কার্যক্রম আজির কার্যক্রম আপনার কমিটি লাগিলা আপন আপনার সুচিন্তিত মতামত আমি এসএমএস এবং ইমেল মাধ্যমে নিশ্চয় লিখে পঠান্তু। আম পাখক এসএমএস করা নম্বরটি হল 9438268568 এবং আমি ইমেল করা মেল আড্রেসটি হল aijaipur@gmail.com। তাহলে আজির কার্যক্রম আমি বিদায় দিন্তু। মু আরতী সাহু
1: আর মু সুনিতা পাত্র
0: রহুছু।
1: নমস্কার।

0: মোর রেডিও শুনতে রে বা সরতে ভাই বইনি মন গে মুই চন্দরমা ডুলি ডুলি জোয়ার করলিনি
1: মুই মিশা জোয়ার করলিনি আইলি আইলি আইলি
0: নাই নাই যাবে যাবে যাবে আর কাই গে নাই লুস
1: বা বা বা বা বা দেখলি কেনতি পানি মারলানি ভদ্রপাত পড়লানি
0: তোকে সে ভদ্রপাত পড়লানি ফুনি কোনতি পড়লানি
1: এবে সিটি চিড়া উঠলি মোর খাপালে অদরতা হয়ে কেনতি ফালাইলি এবাতে
0: দেখ দেখ দেখ এনতি মিছ কথা মন কই বুঝজে মামা লোক সতা কা বলবে
1: সত কি তুই সিটি রিলে জানতুস বে
0: কাই এতলা যে
1: সে গড়গড় গড়গড় তো অদরি আইতিলা ফালাইলি এবাটে
0: আইটা কি নাই এবাটে বৈঠক আছে বলে গট ঘন্টা আগর নু আসি করে বস দেবার আছে
1: আজকাল
0: তো কেট দাই মিশা উঠে আইলানি তার আইটা কিনে অল্প জাগ্রত রেবার আছে কি নাই
1: মামা যাবার নাই গছলার
0: আম বেটবাকে আর জিবুস থাকি আমার গাই গরু ছেলি মেন্ডি এটা মন মিশা দাঁড়ে আচত বলে সে মনকে জিকে আনবার ঘরে
1: এবে সে গছ ডাল মন মিশাই পবন কে কাপালে সে অদরছি জানুস কি নাই
0: কাপালে অদরছি কি উপরে অদরাইলে অদরি গলে নাই নি বাটাটা সি বাটাই যাইছিবে
1: কি নাই হারি
0: মরবা কথা কাই কি নাই মামা
1: ওই ওই ওই
0: এ দে বেলে লাভে আজ তো কাতালে নো হে নি আজ কাইটা আছে এত আছে তো তোকে
1: ফোন আইলে নি হালত হইতি জানা উঠা উঠা উঠা ফোন
0: দেখ দেখ দেখ এ দে কে করলা নি হলে মামা উঠাই দেউ
1: উঠা উঠা উঠা
0: হ্যালো চৈতি জন
2: হ্যালো
0: হ্যালো জোহার লাগো বাবু কে কইলাস নি না অল্প
2: কইতি রেডিও লাভর নারায়ণ প্রধান বিবরমপুর বগুড়া জেলা গঞ্জাম
0: নারায়ণ বাবু বললা চাস কি
2: আজ্ঞা বহুত বড়া আছি খরা তো হচ্ছে আর চালছি মোর আইসক্রিম ব্যাপার আপনার ভালো আছেন
0: আমি মিশা ভালো আছু কাইটা বললাস আইসক্রিম ব্যাপার করলাস নাকি কেমতি জাগ্রত করলাস নি তো
2: খরা তো প্রবল হচ্ছে আমি তো আইসক্রিম বিকুছি খরারে তেমন সতর্ক রা পড়ছি পানি বোতল পাখার টোপি গামুছা ওদা গামুছা ধরিকি বুলিয়া পড়ি
0: আরে পানি মিশা জবর করে খাইবার আছে নি
2: আজ্ঞা
0: আরে আমার কার্যক্রম মন কেনতা লাগলা নি বাবু
2: আজ্ঞা
0: আমার কার্যক্রম মন কেনতা লাগলা নি বললি না
2: বহুত বড়িয়া লাগুছে আপনার কার্যক্রম সরকার লাগে কিন্তু হালো চাইতে জানি সব প্রোগ্রাম রেডিও প্রচার
0: আমার নাট গোটে বাজরে লাইটা শুনলাস কি তুমি ভাল লাগলা কি
2: বহুত বড় লাগে
0: সেমতি সবু মাসে গোটে গোটে নাট বজাইবো আমি শুনি করে আমাকে কইবাস আলে বাবু এমতি সে আমাকে ফোন করতে রুয়া আমার সঙ্গে কাতা এতে রুয়া আমাকে মিশা বড্ডে সারদা লাগছি জোয়ার জোয়ার
1: হ্যালো চৈতি জন
3: হ্যালো চৈতি জন জোয়ার লাগবো
1: আমার আরে কেমতি ভালো আছিস কি
0: পঙ্কজ বাবু আজ কয়টা খাইলাস
3: কেমতি
0: যে

0: 아, 네. 사다 가야
1: 뭐
0: 달랐어.
2: শুকুয়া নেই লাই পুনি পূর্ণমা হাত পড় লাগি না ছাড় বেলাই
0: আলে তুমি আমার নাট শুনলাস কি নাই না দে না লে আইলা মাসকে ই মাসকে শুনবা সারি
1: হয় হয়
0: শুনি করে কইবা সে কেনতি লাগলা তবে আমার মামা পুনি তোমার পর আকাশ না খাইলা আছে আজি তাকে অল বপু নাই কথা হবাকে
2: খারাকে খন্ড ঝুমরলা পর লাগলা নি আরি কালি তো প্রবল পানি মারলা রাতি মাসে গুচাই গুচাই নালাতনি যে পঙ্কজ বাবু কে চিন্তা নাই সে লগে তো খেলান খেলান গালানি আর
0: গাদাইলাস নাকি খেলান লগে কেতে লাগা পানি আছে পঙ্কজ বাবু আমার কার্যক্রম মন ভাল লাগলা নি তো
2: পঙ্কজ বাবু আরে গোটে কথা পচার দেবি এ আমার ব্যাটারি গাড়ি মধ্যে ভরলা নি যে তোমার ট্রাক্টর আর ব্যাটারি গাড়ি ভরলা আছে কি নাই বুঝলি
1: হ্যাঁ
2: সেটা আছে পচার বার হ্যাঁ আলে বাবু এনতার চেয়ে ফোন করতে রুয়া ধন্যবাদ লাগো আর জোয়ার লাগো
1: জোয়ার মামা
0: হ্যালো চৈতি জন
3: জোয়ার বা
0: জোয়ার জোয়ার নাম ইসা লোভ সাংগে দিয়া কাই
3: রমেশ কইলেনি নরমপুর জেলা তানো
0: এ দে আমি তো শুনি করে জানলু আকা যে তুমি রমেশ বাবু বলি করে
2: মাত্র শুনু শুনু জানলু আমি
0: আমার ভাই বইনি মন মিশাল অফ জানবার আছে বলি
2: জোয়ার জোয়ার জোয়ার
3: জবর দিনলে তোমার সঙ্গে কথাবার্তা হলো পরা
2: হয় হয় হয় তুমি তো গালা সোমারে ফোন করে ন কলা সরি
3: হ্যাঁ আসলাস কি
2: হ্যাঁ আজের চন্দ্রমাপা চশমা পিন্দলা আছে জানি হিলানি
0: মই কাই আজি একা পিন্দলিনি মই তো সব দিন পিন্দলিনি তুই না দেখলুস কাই কি
3: আজিকালি কারা দিনে চশমা পিন্দি করে কাই বড়সি বড় জীবার
2: হয় হয় হয় সেটার পাইন সে পিন্দি রুটি আইলা আছে আর মই দেখ ডরি আলি
0: দেখ দেখ দেখ দেখ ওদের বস দেখ
3: কে দিন মক পড়ে জ্বর হয়ে গেল দাদা
2: ওহো
3: ডাইরেক্টলি
0: মারপিট
2: কলানি
0: এনতি না কো মামা মরাইছি তোকে দেখ আলে রমেশ বাবু বলতা নেরুয়া জোর জোয়া না হো আরে
3: নাই কন্ডে গলো আজি সুদার আসলা পর আসলা আছে যে কন্ডে বল লাগছে
0: কোরা কে না বুলা
3: কোরা কে বর নাই বুলবার আপা
2: আরে কালি পানি মার লাগি নাই তোমার বাটে
3: পানি দাদা আমার বাটে কন্ডে

0: শ্রোতা বন্ধু, রক্তদান মহতদান বিন্দুয়ে রক্ত অমূল্য জীবন পাই অপরিহার্য। রক্ত বিনা কেহি যেপরি আখি ন বুঝে সেথিপ্রতি সজাগ হওয়া উচিত। এবে সরকারি ও বেসরকারি স্তরে অনেক রক্তদান শিবির আয়োজন করা যাচ্ছে। লোক মানে স্বেচ্ছায় আসি রক্তদান করছেন। আগকু আসুছি বিশ্ব রক্তদাতা দিবস। এই অবসরে স্বেচ্ছাসেবী সংগঠন গুড়িক রক্তদান শিবির আয়োজন করে লোককে রক্তদান সম্পর্কে সচেতন করাইবে। সরকারি স্তরে মধ্যে এ দিগরে পদক্ষেপ নিয়াজিব। তেবে শতাধিক থর রক্তদান করে পুরস্কৃত হয়েথিবা রক্তদাতা ডক্টর বদ্রী মিশ্রঙ্ক অনুভূতি সম্পর্কে আসন্তু তাঙ্করি মুহর শুনিবা।
1: রক্তদান মহাপুণ্য। এমিতি অনেক বর্ষ তলে যেতবেলে লোকমানে রক্ত দেওয়া পাই প্রস্তুত নথিলে, সেতবেলে রিক্সাওয়ালা ট্রলিওয়ালা সাধারণ রোগী মানক পাই হসপিটাল দ্বারে 20 টাকা পাই রক্ত দেওয়া পাই শুই যাওছিলা। সে ভাবুছিলা এইছরে মো পরিবার আজি চলি যাব। সে পরিস্থিতি যেতবেলে অতিশয় হেলা 1975 কেন্দ্র সরকার স্থির কলে যে এই স্বেচ্ছাসেবী মানুষ ডাকিবা এবং আমি তাকে যেমিতি হলে রক্তদানটা গোটে স্বেচ্ছাসেবী মাধ্যমে করা। এবং 1975 সেটা বড়া। এবং মোর সৌভাগ্য যেতবেলে মতে মাত্র 17 বর্ষ, মো জীবন প্রথম রক্তদান। সেতবে রক্তদানের সময় 18 বর্ষ লা 50 বর্ষ, আর সেত রক্তদান আরম্ভ হল। আস্তে আস্তে সাধারণ লোক মানুষ আমি রক্ত দেওয়া পাই মোটিভেট কলু, কলেজ পিলা মানুষ সাংরে নেলু, যে জস্ট গ্রাজুয়েট পাস করলে তাকে আমি রক্ত দেওয়ার কার্যক্রম আরম্ভ কলু। এবং যেতবে মোর জীবনর অনেক রক্তদান করছি, মু 163 রক্তদান করছি, কিন্তু মো জীবনর সবুঠ চিত্তাকর্ষক রক্তদান হয়েছিল যেতবে মহাবাত্যা এরসেমার 1999 মো এককালীন গোটে ইউনিট দেওয়া কথা, এককালীন গোটে সময় 3টা ইউনিট দিয়েছিল জন বুড়া লোক আবশ্যক পড়েছিল এরসেমার। এবং পরবর্তী অবস্থায় 2001 গুজরাটর কচরে সেতবে রক্তদান কলি, এবং তাঠার অধিক মর্মস্পর্শী ছিল মোর রক্তদান যেতবে নেপাল 2015 কাঠমান্ডু এপ্রিল ভয়াবহ ভূমিকম্প হল, সেতবে রক্তদান কলি। এই যে রক্তদান করিবার সীমা 18 বর্ষর সরকার বড়াইলে 65 বর্ষ, এই 18 বর্ষর 65 বর্ষ বড়াইবা দ্বারা মো সুযোগ মিলা, মো শতক রক্তদাতা হয়েপারি। এবং আস্তে আস্তে আস্তে আস্তে 100 অধিক হইকি মো 163 পৌঁছি পারি। এবং সাধারণ রক্তদাতা জানিয়া দরকার যে আমি যে রক্ত দৌছে আমার দেহের যে শূন্যতা সৃষ্টি হচ্ছে, সেই সময়ের যে শূন্যতা সৃষ্টি হচ্ছে, যে ইউনিট আমার যাচ্ছি সেই ইউনিটটা মাত্র 7 মিনিটের গ্যাপ ফিল আপ করছি। আমি সেই রক্তর যে ধারাটা যে শিরার সে নৌছেন, সে শিরার যে জয়েন্টটা মাত্র 7 মিনিটের ফুল হচ্ছে, কিন্তু আমাকে তাকে পরিপুষ্ট হওয়া পাই মানে ভিটামিন যুক্ত হওয়া পাই তাকে লাগুছি পাখাপাখি 3 মাস। তেণু আমি রক্তদানটা সীমা রক্ষা যাই 3 মাস 4 মাস ভিতরে জনে রক্তদান করব। কিন্তু 18 বর্ষর 65 বর্ষর কথা রয়েছে, তাতে রয়েছে বিশেষ ভাবে গোটে ওজনর জায়গা যেটাকি 50 কেজি হওয়া দরকার। প্রায়ত ঝিও মানে প্রায় সে কম দিও, কারণ সেমানকর ওজন 50 কেজি প্রায় হুয়ে নাই, 45-48 ভিতরে বহু ঝিও রয়ে যাতে। এবং তাছাড়া বড় জিনিস হয়েছে যে বর্তমান সাধারণ ভাবে লোক জানি না, জানিয়া আবশ্যকতা যে আমার হিমোগ্লোবিনটা সে সংখ্যাটা আমার রহিয়া কথা মিনিমম 12, যদি 12 কম অছি আমি রক্ত দিয়েছে এবং বাই চান্স আমার গোটে আক্সিডেন্ট হয়েছে কি অসুবিধা হয়েছে, আমার 1% মাইনস হয়ে গেলে আমার দেহের হিমোগ্লোবিন সংখ্যাটা 11 কু পড়ে আসবে। তেমন প্রায় যে রক্ত দিকে নিহাতি নিবেদন করবি যে সে কুহতু বা ঝিহতু চিন্তা করতু 12% যেমি

0: বাহ, মস্ত গীতা গুড়ত লগাইল, মন শ্রদ্ধা করদেল যে
1: মন শ্রদ্ধা হইলে ইন্দি। এবার দেখো টাণ খরার যদি আমি কুয়াড়ে বুলি আসতিবা সন্ধ্যা বেল টিকে খাইকি চা মুড়ি টিকে পিলা পরে ঝিপি ঝিপি বর্ষা হলা বলে তার মজা গোটে কিন্তু কৌন
0: মজা কা ভাই।
1: এই ভিতরে গোটে গাঁ কু যাই চাষী ভাই সাথে গোটে ভেটঘাট হইলা।
0: তুমি তো যুটি হলে যু চাষী ভাই সহ ভেটঘাট হলে গোটে কথা ঝিকে আনথাও চক।
1: আরে আমার সেটা বৈঠক করে নীতিদিনিয়া কাম, তাঙ্কর অনুভূতি অভিজ্ঞতা সব টিকে জানলে শিখিলে কার কু মনর চিন্তাধারা গোটে বদলিব।
0: সত্য কা ভাই,
1: সেটা আমার সবুলে চেষ্টা
0: শিখবা পরা।
1: হ্যাঁ, এমনি গোটে বড়িয়া চাষী ভাই সহ ভেটঘাট হয়েছি, সব টিকে শুনবা।
0: শুনবা ভাই।
2: আজ্ঞা নমস্কার।
3: নমস্কার,
2: আপনার পরিচয় টিকে।
3: মো নাম নেত্রানন্দ লঙ্কা, ঘর পাতপুর পোস্ট ডঙ্গর সিচি, জয়পুর ব্লক করাপুট। মু ইন্টিগ্রেটেড ফার্ম কলি, ডাইরি ফার্ম আর আম্বর বাউঁশ
2: মিশ্রিত চাষ গুড়ে সমন্বিত
3: সবুজাক গো আধারিত কৃষি বলে গরু ঠার গরু গোবর গরু মূত জিয়া খত উপরে 2012 এপর্যন্ত গোটে ড্রপ সার বি আম চমকি যাইনি। অর্গানিক না ইনরে মু অর্গানিক রে মু জানি, মোর গো আধারিত কৃষি পারম্পরিক কৃষি বাপদা যা করতে মু সেয়া করছি। টেকনিক টিকিয়ে ফরক যে কি এসআর মেথড ধান করছি সেতবে আমার জেনারেল মেথড ধান রুতলি।
2: আগে যে পারম্পরিক হতলা বর্তমান শ্রী পদ্ধতিটা আপনাইলে, আপন যে কইলে আগে অর্গানিক ফার্ম বা পারম্পরিক যে করছি কিমনি বিচার করে চিন্তাধারা কিমনি? বর্তমান তো সমস্ত রাসায়নিক সার মানে কম খরচে অধিক অমল চিন্তা কলে, আপন এটা কিমনি কলে?
3: আজ্ঞা, মু আগর দেখিলি লোককে বিষ নদী অমৃত কাই দেবানি, গাইর গোবরের গাই মূত্রে জিয়া খতরে কোনসি বিষ না মু জানুছি, তেমক সে অনুসারে চাষ আমি আরম্ভ করছি। যা কি আর্ধে কেবল জিয়া খত গাই গোবরের একর

0: that only 15% of imports into Oman was duty-free earlier. Now that range has gone up to almost 98, 99%. So that's a big, big gain and opportunity. But as I said, that you need to prepare for it and improve your domestic competitiveness as well, so that you are there in a new market and access to other markets in the Gulf region.
1: So while there is a great deal of export of marine products from India and it's subject to duty elimination, there is also the side where this agreement protects farmers and the domestic industry, what is deemed to be sensitive sectors, which have been excluded from market access: dairy, cereals, fruits, vegetables, edible oils, oil seeds, rubber, and spices. How do you see this actually benefiting India?
0: Well, in the sense that India has always existed with most countries with which it is concluded or discussing such comprehensive economic partnership agreement, that it has some sensitive sectors. The ones that you mentioned right now, with the dairy industry, agriculture, cereals, fruits, edible oils, leather, spices. So India's comprehensive economic partnership agreement with Oman does not include these areas, which is why India's tariff liberalization covers only 78% of the tariff lines, and those sectors which India considers sensitive because of the farmers and small producers. As I said in the beginning, that it's a win-win situation. While India gains access to almost 98, 99% of the market, Oman's exports to India will have access only to 78%. So, which means that India has an opportunity of growing the trade while retaining its trade balance in its favor.
1: Well, thank you so much, A.K. Bhattacharya, economic analyst, for being with us on this program and talking extensively on the India-Oman SEPA, Comprehensive Economic Partnership Agreement, which is leading to strengthening bilateral economic cooperation. Thank you, AKB.
0: Thank you very much for having me.
2: You were listening to a discussion on India-Oman Comprehensive Economic Partnership Agreement, SEPA, Strengthening Bilateral Economic Cooperation. The participants were A.K. Bhattacharya, economic analyst, and Arjun J. Chaudhary, anchor. This program was produced and presented by the News Services Division of Akashvani. You can listen to it on a mobile app, News on AIR. This program is also available on a YouTube channel, News on AIR Official. You may share your feedback about this program through email at airnsdtalks@gmail.com or WhatsApp on 9289094044.
3: Spotlight. প্রথমে সমাচার সন্ধ্যা এবং নিউজ এট নাইন, পরে পরে শুনিলে স্পটলাইট। রিলে করে প্রচার কল আকাশবাণী দিল্লির। আপনার বর্তমান কার্যক্রম শুণুছেন আকাশবাণী জয়পুর কেন্দ্রর।
4: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমন আছে?
5: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
6: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
4: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমন আছে?
5: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
6: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
4: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমন আছে?
5: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
6: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: আকাশবাণী জয়পুর প্রচার করুছু তথ্য সম্বলিত রূপক এক বোমা দুর্ঘটনার পরবর্তী দিবসরে। প্রস্তুতি ডক্টর যশোবন্ত নারায়ণ ধর, বর্ণনা অশোক মিশ্র।

0: আজি ভি ফুটুছি বোমা, জীবন বিধ্বংসকারী মাইন্স, রাস্তার ঘাটরে ফুটুছি গুলি, শান্তিরক্ষী পুলিশঙ্ক ঠারু আরম্ভ করে সাধারণ নিরীহ লোক মানে শিকার হেউছন্তি হত্যাকারীর। কোন উত্তর দেবা সেই আততায়ী মানুষ? নানা মতবাদ, নানা প্রকার আতঙ্কবাদীঙ্কর হিংসার অগ্নিস্নান চালিছি আমার এই সবুজ অরণ্যানিখেরা কোরাপুট অঞ্চলরে, মালকানগিরিরে, ওড়িশারে, দিল্লিরে, আহমদাবাদরে, ব্যাঙ্গালোররে, মুম্বাইরে, ছোট বড় অনেক শহরে, গাঁরে, হাটরে, বাটরে, ঘাটরে, সবুঠি জীবনর সভ্যতার কবর খোলুথবা এই মৃত্যুদূত মানঙ্কর প্রশ্নর উত্তর খুঁজিছিলু আমি। আমি বি প্রশ্ন করিছিলু সেমানঙ্কু, সেমানে নিরুত্তর থিলে। প্রশ্ন করিছিলু জনে গান্ধীবাদী বরিষ্ঠ ব্যক্তিঙ্কু, কৃষ্ণ সিংঙ্কু। সে যাহা উত্তর দেইথিলে তাহা বর্তমান আপনঙ্ক পাই।
1: অহিংসা, সত্য, এ খুব সম্ভ্রান্ত শব্দ। গান্ধীজি অহিংসাকু কেবল পৌরুষ লোকর আচরণ বলে কৌলে, যে লোকর নৈতিক সামর্থ্য না সে লোক অহিংসা জীবনের আচরণ করে না। পৃথিবী সত্য, অহিংসা কি অস্তেয় অপরিগ্রহ আদি যে কথা গান্ধী কৌলে, ইয়ে সম্পর্ক যে অন্য মানে কিছু করে না কি ইয়ার কিছু ব্যবহার হয়ে নাই একথা নুহে, কিন্তু ইয়ার ব্যবহার গোটে উচ্চ অন্য স্তরের হোলা, তা গোটে স্পিরিচুয়াল, আমি তাকে গোটে আধ্যাত্মিক স্তরের বলে তাকে ধরুলু, কিন্তু তাকে ব্যবহারিক অবস্থাকে আনবা, গোটে সমাজ স্তরকু তাকে ওলাইবা, ইয়ে হচ্ছে গান্ধীজি করিশ্মা। ইয়ে কিছু ছোটিয়া কথা নুহে, সমগ্র পৃথিবী আজ গান্ধীজি খোঁজুছি। আজ সমগ্র পৃথিবীর যে বৌদ্ধিক জিজ্ঞাসা, গান্ধী কৌলে একথা কে দিল্লি এই বহুতল প্রাসাদ পাখে আপড়ি ঘরের ব্যবধান স্বাধীন ভারতের অধিক দিন রহব না, এই যে কথা গান্ধী কৌলে, ইয়ে কথা গান্ধীকর গোটে ট্রষ্টিসিপ বিচার লা। গান্ধীজি কৌলে যে জমি ও সম্পত্তি প্রথমে ভগবানকর, তাপরে সমাজর, এবং তাঁকর যে চিন্তা লা গ্রাম স্বরাজ্য, এবং যাকে বিনবা আউটিকে আগে নিয়ে কহিলে গ্রামরাজ্য টু বিশ্বরাষ্ট্র, গ্রামরাজ্যের বিশ্বরাষ্ট্র যাই যা, ইয়ে চেতনা, গান্ধী চেতনার বর্তমান মু ভাবুছি যে

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা
1: 1970
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা
2: 1970 পরবর্তী কথাচিত্র আপকি খাতির গীতটির কণ্ঠদান করেছেন সুনিধি চৌহান, কৈলাস খের এবং জসপিন্দর নারুলা। সমীরক গীতরে সঙ্গীত দিয়েছেন হিমেশ রেশমিয়া।